তা যশোর ধারে লোকগীত ভুবনেশান্তে আওয়াজা দে, তা দেখে শ্রোতাও পলি হাউস এলে গ্রিন হাউস বি বলি, তা এথ একই প্রকার গর জ বড়ায়া খেতি করে, যেত ফুলা কালেয়া সবজি তেই খেতে অওয়া, তো পলি হাউস খেতে প্লাস্টিকে ছতা পাড়ি অওয়া, ভারতে কৃষি প্রধান দেশা, তাই ইন্দে লোক খিচাদি কাম করিয়া আপনো গুজার করা, পর ইন্দি ফসল পানি গায়ে নির্ভর করা, জেতাকা ইন্দি কেবে কেবে ফসল বড়ি আওয়া, তাই কেবে উৎপাদন নাই বরাবর অওয়া, তা এ সমস্যাকা ছুটকারো পাড়ালে আজকালে কিষানে পলিহসাকা কৃষি কর দেগে লাগে, তা পলিহসাকা বড়িয়া ফসল পেদা হইয়া, আজ দেশে হর কোণে দি কিষানে ফসল উগাড়ালে পলিহস ইস্তেমাল লাউন করন, জ এক এণী সরচনা আওয়া জুন প্লাস্টিকা কওয়া ডকন, জ একই প্রকার ঘরেলু গ্রিন হাউসা, জ মৌসমে প্রভাবাকা ফসল বচায়া বাতাবরণ নিয়ন্ত্রিত করিয়া খেতি করাওয়া, এত তাপমান বড়িয়া রওয়া, তই নমে বি বনে নিওয়া ঠিক, তা দ বি নি জাদা লাগদে, তই কীড়ে তই বিমারিও প্রভাবে কাম হওয়া, তো এত উদ্দেশ্যে

তা শুনো তোমায় সব লোক গীত, তবে দেয়া যা যেত সবিলে সুখ সান রাজি খুশি।